0: really socio-economic change to go it to khwabara mogan kam alag alag kure gina mogan exercise la time bi na thaki je ek ganda mole 30 minute bi exercise kurli na pare gina mogan purana jamna manu nisna kha tu khai thaki jile tu mogan gane thik no bo etu gane rice alu gan ata muida gan etu gan chini bisi thaga gan la saman gan du alo hushar gona কমতি করব লাগে নহলে হাতাই দিব লাগে এনা বি থাকে কুম্বা কারণে তো কুম্বা কারণে তো অলপ খাব পারে বলবি কমতি করবি এনা বি থাকে
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এটা এক্সারসাইজ এনা বি কয়ে আছে তো কুম্বা মানত হইলে তো পেটে পচা পুখিয়া সময় দে এক্সারসাইজ এনেয়া খান না করব লাগে হিলাইলি এনেয়া খান কাম খান না করব লাগে এনেয়া বি বেশি থাকে তো কিনেয়া খানে করিলে ভাল আর কিনেয়া খানে না করব লাগে
0: এক্সাৰচাইজ নকৰিব লাগে ইনাওটো একটা জেগা দিবি নাই মই কাৰণে এক্সাৰচাইজ নকৰি থাকি কিনে আচানক পৰা এক্সাৰচাইজ কৰিলে দিগদাৰ হৈ যায় হ'লেবি আচানক পৰা এক্সাৰচাইজ কৰিবি আপুনি এক্সাৰচাইজ নকৰি থাকি কিনে একদিন পৰা এক ঘণ্টা দুই ঘণ্টা এক্সাৰচাইজ কৰি আছে বুলি এইটো বি আপোনাৰ গাঁও মঞ্চৰ কাৰণে ঠিক নাই সেইটো কাৰণে এক্সাৰচাইজ কৰাটো কৰিব লাগে প্ৰেগনেঞ্চি থাকিলেবি নাথাকিলেবি এক্সাৰচাইজটো কৰিব লাগে কিন্তু প্ৰেগনেঞ্চি থাকে টাইম যে আপুনি এক্সাৰচাইজ নাথাকি কিনে প্ৰেগনেঞ্চি হৈছে এনে হৈ কিনে এক্সাৰচাইজ কৰিব লাগে ডক্টৰ খান এনেকুৱা এডভাইচ কৰিলিবি আপুনি ফ্ৰেছ পৰাটো ষ্টাৰ্ট কৰাটো আস্তে আস্তে পৰা ষ্টাৰ্ট কৰিলিবি 10 মিনিট ফাৰ্ষ্ট দিন দি কৰিবি এনেকুৱা কৰি কিনে 2 দিন 3 দিন 10 মিনিট কৰি থাকি কিনে 20 মিনিট কৰিবি 30 মিনিট কৰিবি এনেকুৱা কৰি এক ঘণ্টাটো এক্সাৰচাইজ কৰিবলৈ প্লেন কৰিব লাগে এক্সাৰচাইজ কৰিলে দাৱাইৰ পৰা নাপুঞ্চিয়া তাকৈ মহলা গাঁও মঞ্চত ঠিক ঠাক হোৱালা ভাল কাম এইটোতো মহলা গাঁও মঞ্চৰ কাৰণে ইনা একটা থাকে আৰু এক্সাৰচাইজ নকৰিবি ইনা কৰিলা জেগা কোনোবা একটা দুইটা থাকিব প্ৰেগনেঞ্চি টাইম দিয়ে এইটো ব্লিডিং এডভান্স প্ৰেগনেঞ্চি 8 মহিনা 9 মহিনা হৈ কিনে কোনোবা কণ্ডিশ্যন দিয়ে পইলা দিয়ে চিজাৰিয়ান চেকশ্যন কৰিছে নহ'লে তেলগা বাচ্চা লগা ফুল প্লেচেণ্টা কৈ এইটো বাচ্চালা আগে দিয়ে আহি কিনে থাকি কিনে অলপ চলপ ব্লিডিং হোৱা আছে ইনা কোনে লাষ্ট ফানে এক হপ্তাহ দুই হপ্তাহ বি বাচ্চাকে অলপ ওজনটো অলপ উঠি বুলি কাৰণে এইটো টাইমতো এক্সাৰচাইজ নকৰি বেছি হিলাহিলি কৰিলে আৰু ব্লিডিং বেছি হৈ যাব এইটো একটা দুইটা কথা দিয়ে এইটোহে আছে নহ'লেতো প্ৰেগনেঞ্চি টাইম দিয়ে এক্সাৰচাইজ নকৰিবি ইনাটো একোৱেই নাই প্ৰেগনেঞ্চি থাকিলেবি নাথাকিলেবি এক্সাৰচাইজটো কৰি থাকিব লাগে এইটো ইম্পৰ্টেণ্ট আছে
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে দুশো একটা আমি জানিবলে মন থাকা ধরলে তো কি হইলবি তার লাস্ট সাইড ইফেক্টস বি থাকি যায় একটা মাইকি ধরলে পেটে বাচ্চা পুখিয়া সময় কি সাইড ইফেক্টস খান থাকিব
0: প্রেগনেন্সি বি বেশি আলাগ আলাগ কথা আছে ফার্স্ট 3 মহিনা এটু তো ফার্স্ট ট্রাইমিস্টার এটু কয়ে আর 3 মহিনা পর 6 মহিনা তক তো সেকেন্ড ট্রাইমিস্টার কয়ে 6 মহিনা পর 9 মহিনা তক তো থার্ড ট্রাইমিস্টার কয়ে এটু টাইম হিসাব পড়া কমপ্লিকেশন নলে সাইড ইফেক্ট নলে দিগদার পালা বি আলাগ আলাগ থাকে ফার্স্ট ট্রাইমিস্টার তো মাইকি গান কমজোর বি লাগে কিংবা ভমিটিং উল্টি করবলে মন যা বি বেশি থাকি যায় মাথা ঘুরে মাথা বিখায় কাম করবলে বি আলছি কমজোর লাগে আর ভাত খান খাবলে বি একো টেস্ট বি না পায় নলে এটু আলাগ আলাগ খাইলে বি ইমান ঠিক পৰা খাব নাপায় এপিটাইট কামি ঠিক নাই হৈ যায় কোনোবাটো এইটো টাইম দিয়ে পিচাব কৰা বি অলপ দিগদাৰ পায় কোনোবাটো পায়খানা কৰা দি কনষ্টিপেশ্যন এইটো কৈ এইটো বি দিগদাৰ পাই যায় ইনা কৰণে এইটো খান আলাগ আলাগ থাকে আৰু এইটো খান বি নৰ্মেল আছে ইনা কৈ হ'লে বি এইটো কি কাৰণে ইনা হৈ যায় ক'লে প্ৰেগনেঞ্চি হোৱা টাইম দিয়ে বাচ্চা লগা ফুল ডেভেলপমেণ্ট হোৱাটো 3 মহিনা তক 13 উইকছ তক লাগে এইটো টাইম দিয়ে প্ৰেগনেঞ্চি হাৰ্মন বিদায় চিজিটো উঠিয়াৰ কাৰণে এইটো আলাগ আলাগ চাইড ইফেকশ্যন অলপ থাকে আৰু 12 উইকছ 13 উইকছ ইনা 14 উইকছ ইনাৰ পিছে দিয়ে বিদায় চিজি হাৰ্মন এইটো অলপ নিচে যায় যায় আৰু 3 মহিনা হোৱাৰ পিছে দিয়ে এইটো কাৰণ মোৰ গাঁও মঞ্চতে আহে তো মোৰ কাৰণ বি হেবিট নিচিনা একটা হোৱাটো অলপ কমটি বি হৈ যায় হ'লে বি এইটো টাইম দিয়ে কোনোবাটো ভাত খান বি খাবলে নাপায় কিনে এইটো ভমিট কৰি কৰি থাকি কিনে বেছি চিভিয়াৰ কমপ্লিকেশ্যন কাম বি হৈ যায় কোনোবা মাল নাৰিছ বি হৈ যায় পেচেণ্ট একটা দেখিয়াটো প্ৰেগনেন্সি হৈ কিনে বস্তি দিয়ে থাকি কিনে ফ'ৰ মান্থছ তাক বাদ নাখাই কিনে ইমান

0: aru komor khan bi bikhai jay mokhan wajan thise le to komor khan bi bikhai jay etu khan bi dawai khan bi thage nole mokhan ki ki koribo lage etu khan bi hushar korine olop sai thakibo lage aru ekta side effect nole inaga hoi jay ina ekta to 5 mahina 6 mahina 7 mahina ina time de thank khan bi phuli jay bp khan uthia nai gusil le to olop thank khan phuli jay etu khan to normal he ase aru কিমান ফার্স্ট ট্রাইমিস্টার নহলে সেকেন্ড ট্রাইমিস্টার থার্ড ট্রাইমিস্টার থাকিলে বি এনি টাইম মোখান লগা ইমিউনিটি মোখান লগা গাও মনসলা তকত এইটো কমতি হওয়ালা চান্স তো থাকে প্রেগনেন্সি টাইম দে তো এনি টাইম হব কিমান প্রেগনেন্সি কিমান উইকস দিয়ে আছে ইনা হলে বি ইনফেকশন কান হব জেস্ট ইনফেকশন মিনস নিউমোনিয়া কান কাশি গুড়িয়া কান হলে পিসাব ইনফেকশন কান এই খান ফাট ফাট বি হবলে চান্স বি থাকে এই খান ভালবার সব লাগে নহলে সেকেন্ড ট্রাইমিস্টার ইনার টাইমটো 27 উইকস তাক তো মান কয়ে ডেলিভারি হওয়া পিছিয়ে দিবি মান বাচ্চাকে তো জিন্দা করবলে ট্রাই করবো পারে হলে বি 27 উইকস পঞ্চিয়া নাই গলে 27 উইকস মিনস ছয় মহিনা এক হপ্তাহ নহলে ছয় মহিনা আধা পঞ্চিয়া নাই গুছিল এইটো টাইম দিয়ে ডেলিভারি হয়ে যায় লেবার পেইন হয়ে যায় ইনফেকশন খান হয়েছিল তো ফাট লেবার পেইন হয়ে যায় এইটু খান এনেকা হয় না লেবার পেইন হয়েছিল তো মান একো করবো না পড়ে স্টপ বি করবো না পড়ে 27 উইকস আগে আছে গুলো তো ডেলিভারি করলে বি বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে এনেকা কন্ডিশন হে আন্ডারস্ট্যান্ড করি না রিসাসিটেশন হলে জিন্দা করবলে এইটু আমি ট্রাই না করে ইন্ডিয়াতে তো আলাগ জায়গা খান তো অ্যাডভান্স কান্ট্রিজ খান 22 উইকস খান দিবি 23 উইকস খান দিবি এইটু খান ট্রাই করে আছে কিন্তু এইটু খান ট্রাই করলে বি রিসাসিটেশন করলে জিন্দা করলে পারলে বি ব্রেইন ডিফেক্ট হয়ে যায় কিবা কিবি ডিফেক্ট হয়ে যায় লাস্ট ট্রাইমিস্টার এই ছয় মহিনা আর ন মহিনা এই টাইম দিবি এই খান আছে প্রি টার্ম লেবার এই খান কমপ্লিকেশন খান আছে এই ইনফেকশন খান ঠিক সানাই বলে টাইম না পুঞ্চিয়া আগে দিয়ে ডেলিভারি পেইন খান আহি যায় 37 উইকস মিনস ন মহিনা অলপ না পুঞ্চিয়া সাত মহিনা হয়ে গেলে তিন হপ্তাহ এনা টাইম দিয়ে কনসিডার করে এইটু বাচ্চাটো ঠিক মেচিউর হয়েছে এই আগে দিয়ে ডেলিভারি হয়েছিল তো বাচ্চা শ্বাস লোবলে দিগদার পাই যায় তাহলে লাংস ঠিক পর মেচিউর নোহার কারণে এই খান কন্ডিশন থাকে এই কারণে 37 উইকস তো পুঞ্চিলে হে সবসে ভাল কিন্তু লাস্ট ট্রাইমিস্টার এই টাইম দিয়ে আগে দিয়ে কোয়ার নিচিন পিপি খান বেশি উঠি কিনে কন্ট্রোল করবলে নপরায় টাইম বি থাকে আর ডায়াবেটিস খান বি চিনি বিমারি খান বি ইনা উঠি কিনে দিগদার হওয়ালা টাইম বি থাকে ইনা হয়েছিল বাচ্চা তো আচানক পড়া পেট পর বি মরি যায় ইনা কন্ডিশন খান বি দিখে এইটু কারণে মান বিপি খান মান ওয়েট খান করে আছে এইটু খান বি বেশি ইম্পর্টেন্ট আছে এইটু খান সাবলে আর 37 উইকস পার হয়েছে বলে তো এনি টাইম ডেলিভারি করবলে পারে ইনা তো সব ঠিকঠাক আছে বলে তো না নর্মাল ডেলিভারি করবলে ট্রাই করবো নহলে লেবার পেইন স্টার্ট হবলে পারে আর লেবার পেইন খান স্টার্ট হয়েছে বলে তো পেইন তো ফার্স্ট টাইম তো অল্প আস্তে পড়া আহ 5 সেকেন্ড 2-3 সেকেন্ড পেট অল্প টান হয়ে গেলে ছাড়ি দিব আর ইনা করি না এক ঘন্টা পিছিয়ে দিয়ে নহলে কোনোবা তো 30 মিনিটস পিছিয়ে দিবি আহে হলে বি একবার একবার পেইন তো বিষা বি বেশি হয়ে যায় টাইম বি বেশি হয়ে যায় ফার্স্ট তো 3-4 সেকেন্ড 5 সেকেন্ড না পড়ে না 5-6-10 সেকেন্ড 15 সেকেন্ড ইনা হয়ে যায় আর বিষা লাগা মাচু দিবি কমতি কমতি হয়ে নাই ডেলিভারি হবলে টাইম দিয়ে 5 মিনিটস ভিতর দিবি 3-4 বার বি বিষাই না আহি যায় 1 মিনিট ভিতর দিবি একবার পেইন আহি যায় ইনা হয়ে যায় এটা ইনা হয়েছিল তো লেবার পেইন স্টার্ট হওয়া আছে এইটু আমি আন্ডারস্ট্যান্ড করবো লাগে আর লেবার পেইন বি স্টার্ট হয়েছিল তো অল্প খুন বি উলা শুরু হয়ে যায় এইটু আমি আন্ডারস্ট্যান্ড করব লাগে আর কেতিয়া হসপিটাল দিয়ে ফাট পলাই যাব লাগে ইনা হয়েছিল তো পেইন খান হয়েছে ব্লিডিং খান বি অল্প আহি আছে আর পেইন হলে বি পানি কেতিয়াবা ভাঙি যায় পানি ভাঙি কিনে পিসাব করার নিচিন পানি তো ওলাই যায় ইনা হয়েছিল তো জলদি সাহা নাই গেলে তো 6 ঘন্টা পিছিয়ে দিয়ে ইনফেকশন হয়ে যায় বাচ্চাটো ইনফেকশন হয়ে গেলে ডেলিভারি হওয়া পিছিয়ে দিবি দিগদার হয়ে যায় আইসিইউতে যাইলে বি বেশি ইনফেকশন হয়েছিল কেতিয়াবা দিগদার হয়ে যায় আর বাচ্চা হিলা হিলি করার কারণ বি সাই থাকি না বাচ্চা হিলিয়া কমতি হওয়াছেও 1 ঘন্টা দিয়ে হিলিয়া তো একবারহে হিলে আছে নহলে 1 ঘন্টার ভিতরে একবার বি নাহিলে ইনা হয়েছিল ফাট যাই কিনে চাব লাগে এইটু খান আগেবারা ইনা খান এইটু খান সাহা নাই গেছিল তো বাচ্চা বি দিগদার হয়ে যায় ডেলিভারি হওয়া পিছিয়ে দিবি
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটু খান ইমান ভালো পর মোহানকে কই দিয়ার কারণে বেশি খুশি আছে দুসরা একটা আকু জানে বলে মন থাকা তো হইলে তো আমাহান লাস্ট ডিউ ডেট কই আছে বা বাচ্চা তো ইমান তারিখতে নইলে বি

0: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাওয়াটু বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাজতে। ইটু খাওয়াটু গাঁও নিমিতে ভাল নাই, কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়, কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে। রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাওয়াটু ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বদলি লাসি, নারিয়াল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, জন্তু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি নাগাল্যান্ড, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: নমস্কার দোস্তো, আকাশবাণী কোহিমা কে এফ এম ট্র্যাক ব্যান্ড 103 মেগাহার্টজ পর আপ সুন রহে হ্যায় আপনা মন পসন্দিদা হিন্দি ফিল্ম সঙ্গীত প্রোগ্রাম অর মে হুঁ আপকি দোস্ত আর জে ভেরোনিকা। দোস্তো, আজ কা ইয়ে খাস সেগমেন্ট উন লোগো কে নাম জো হমে দূর রহকর ভি হমেশা হমারে দিল কে করিব হোতে হ্যায়, হমারে ফৌজি ভাই। জি হ্যাঁ, জিতনে ভি ফৌজি ভাই অভি হমারে প্রোগ্রাম কো সুন রহে হ্যায়, আপ সভি কো এক বড়া সা সালাম হমারে এফ এম পরিবার কে তরফ সে। দোস্তো, চাহে সর্দি হো, গরমি হো ইয়া মুশকিল পড়াই হো, ও হমেশা আপনে ডিউটি পর খড়ে রহতে হ্যায় তাকি হাম চ্যান কি নিন্দ সো সকে, রাইট? তো ইসি কে নাম আজ এফ এম ট্রাগো ব্যান্ড কি তরফ সে এক ছোটা সা সালাম হমারে দেশ কে হর জওয়ানো কো। লেকিন ইয়েস, হাম আজ কে ইস প্রোগ্রাম কো জলদি সে শুরু কর লেতে হ্যায়, বহুত বকবক নেই করতে হ্যায় না? তো ইয়েস, পহলা গীত আপ সভি কে লিয়ে পেশ হ্যায় বরফি ফিল্ম সে কিউ, পপন অর সুনিধি চৌহান কি আওয়াজ মেয়ে।

0: ফ্রাই করিয়া সময় তেল লাগা বেশি প্রপার্টিজ খান বদলি হয়ে যায় আর একই তেল তো বার বার চলাইলে টোটাল পলার কম্পাউন্ডস টিপিসি তো বানাই যায় ইটু কম্পাউন্ডস খান তো কাও কারণে বিয়া আছে আর ইটু পারা কিসিম বিমারি উলাই দে যন্তু খান আছে হাইপারটেনশন এথিরোস্ক্লেরোসিস অ্যালজাইমার্স ডিজিজ আর লিভার বিমারি কনজিউমার্স খান লাগা হেলথ তো বাঁচাই কিনা রাখিব কারণে FSSAI পারা টিপিসি লাগা লিমিট তো 25% রাখি কিনা আছে আর ইটু লিমিট উপরতে ভেজিটেবল অয়েল তো না চলাব লাগে আপুনি লাগা হেলথ তো বাঁচাই কিনা রাখিবলে ইটু কদম খান লবি ফ্রাই করিবলে ভেজিটেবল অয়েল হি চলাবি পারিয়াতা কুকিং অয়েল তো একবার হি চলাবি খালুয়া ফ্রাই করি কেন বাচিয়া তেল তো ফিল্টার করি কেন খালি একবার হি চলাবি বাচি কেন থাকা তেল তো দুই দিন ভিতরতে চলাই লবি সবজি তো কমতি টেম্পারেচারতে ফ্রাই করিবি তেল গরম করিয়া সময়তে তেল পারা ধুঙা উলাব না দিব লাগে ফ্রাই করিয়া সময়তে খালুয়া টুকরা খান তো কালা নোহা আগেতে বারবার উলাই থাকিবি ফ্রাই করিবলে কারণে ফ্রাইয়ার নহলিবি স্টেইনলেস স্টিল বর্তন হি চলাবি টেস্ট আর গুণ বিয়া না ওলাব কারণে লোহা লাগা কারাই খান হি চলাবি ইটু জানকারি দি আছে স্টেট ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
1: वेलकम बैक माय डियर लिसनर्स आफ्टर दैट छोटा सा ब्रेक और जी हाँ वेल वी हैव अ फ्यू मैसेजेस कमिंग इन आपुनर खान लगा मैसेजेस खान आमी लगा स्क्रीन टे पुंछी असे आरो आपुनर जुदी नया असे आपुनर ना

জানে আপনার কিনিকা মেসেজ পাঠাবো কইলে আপনার 9436805333 এইটুতে আপনার লাগা মেসেজ পাঠাবলে পারিব। তাতে আপনার এফ এম স্পেস এফ লিখি কিনা আপনার লাগা গুড মর্নিং উইশ নহলে বা কোনোবাকে আপনার লাগা একটা মেসেজ শুনাই দিবলে মন আছে রেডিও দ্বারা, তো এটুবি করবলে পারিব কই কিনা কই দি আছে। আর ইতিয়া আমার খান লগতে পহেলা মেসেজ আইছে সাপাত শৃঙ্গী রেডিও লিসনার্স গ্রুপ লিখি আছে গুড মর্নিং এফ এম ফ্যামিলি। সাপাত শৃঙ্গী রেডিও লিসনার্স গ্রুপ বহুত বহুত স্বাগত হে আর এ ভেরি ভেরি গুড মর্নিং আপ সভি কো ভি এসে হি সুনতে রহিয়ে আর জুড়ে রহিয়ে হামারে সং। গুড মর্নিং আর জে নমস্কার লিসনার্স দুর্গেশ নাগিনপুরে এন্ড পরিবার। দুর্গেশ জি বহুত হি প্যারা সা সুভা আপকো ভি আর উম্মীদ করতি হুঁ আপ সভি বড়িয়া হোঙ্গে হ্যাঁ। তো ইয়েস অ্যান্ড উই হ্যাভ অ্যানাদার মেসেজ গুড মর্নিং আর জে ভেরোনিকা সিস আপনার লগা আওয়াজ মিঠা আছে গানা বি ভাল বাজাই দি শুনি কেনা এনজয় করে আছে। চন্দ্রা তিমুং সারিহাজন কার্বি আংলং চন্দ্রা তিমুং বেশি বেশি থ্যাংক ইউ বেশি খুশি পাইছে আপনার হি আমি লাগা গীত আমার আপনার খান নিমিতে বাজাই দিয়া লাগাতো খুশি পাইছে বলে আমি বেশি খুশি পাই আছে। আকো আমি লাগা যুন যুন দোস্ত খান শুনি আছে আপনার খানকে কই দিবলে মন আছে কি এটিয়া কারণে আমার খান তো ফৌজি ভাই কারণে লাগা হিন্দি ফিল্ম সংস বাজাই দিয়া আছে। এটিয়া কারণে আমি খান লাগা এস এম এস রিকুয়েস্ট প্রোগ্রামটো নহয়, এস এম এস রিকুয়েস্ট প্রোগ্রাম হইলে আপনার খান 11:00 শুরু হওয়া হব কই কিনা আকো একবার জানাই দিয়ে আছে। তো ইয়েস জলদি সে চলতে হ্যাঁ। ওয়েল হমনে অভি ইতনা সুন্দর সা গীত সুনা থা হ্যাঁ না, বিউটিফুল ট্র্যাক থা রাইট। আর আগর আপ ইস ওক্ত ডিউটি পর হ্যাঁ, সফর মে হো ইয়া ঘর সে দূর হ্যাঁ, তো এফ এম ট্রাকোপেন কি তরফ সে এক ওয়ার্ম হক আর ঢের সারা গুড উইশেস। আগলা গীত ভি উসি খুবসুরত ফিল্ম বরফি সে হ্যাঁ, এক এসা গানা জো হমে ইয়াদ দিলাতা হ্যাঁ কি দুনিয়া কে কিসি কোনে মে হো দিল হমেশা আপনা এক ইউ নো আশিয়া ধুন হি লেতা হ্যাঁ।

0: FM 103 MHz.
1: Hanji namaskar listeners, yadi area so many days in real time te koima traffic laga jankari aro eto ase apnya nuniya se agashwani FM track 113 MHz to yadi northbound kolito North finish jalaga traffic direction ki kuya se headed towards high school area aro southbound tole south finish aya laga traffic direction headed towards BOC and new ministers hill Mongkala aro PHQ junction majode ase gole northbound la direction di traffic to heavy ase yani traffic to ulop bishi ase aro southbound la direction di do traffic to moderate ase alag rasta lowo kole to old ministers hill to jail colony eto rasta lowo parbo PHQ junction aro major junction majode ase gole northbound la direction di traffic to moderate ase aro southbound la direction di traffic to light dikha ase alag rasta kan lowo parbo Bara Medical to T Model to IG Noliba Ladies Mile Road. TCB Auraza Point Majode Ase Gole, Northbound or Southbound to the direction to be traffic to moderate dikha ase. Aro alag rasta an low parbo, TCB to Razu Point, Noliba Box Cutting to NHK to Census Point, Noliba Pulbari to Kuchuzi Crown to Razu Point. Razu Point or Census Point Majode Ase Gole, Northbound or Southbound to be traffic to moderate ase. Alag rasta low parbo census point to NHAK. High school junction or census point to majode ase gole northbound la direction di traffic to moderate dikha ase aro southbound la direction di traffic to light ase. Alag rasta an low parbo Billingham Road to DBS Noiliba High School Junction to T Model Road. NHAK junction or census point to majode ole northbound or southbound to be traffic to light ase. Tuda se real time de koima traffic laga jangari ami ani de honile ani de se to jangari to agashwani koima in collaboration with koima traffic police agi bharaina ani de ole ase program women time
2: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাটু বেশি হয়ে যায় আছে স্পেশালি বাচ্চা খান আর নৌজওয়ান খান লাগার মাঝতে ইটু খাটু গাঁও নিমিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায় কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাটু ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লসি নারিয়েল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে যোনটো খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
3: HIV AIDS Act Hajan Nido Antik Nyat Kamthan Ati Yandibu Hoba Wailet Pu Shanga
4: Pandawai Didashi HIV AIDS Ka Kamanan Kila Hoba Tapat Pu Ek Hajan Nido Antik Nyat Ko HIV Shat Pau Bu Hoba Ho Shadai La Pu Buat La Shanga Ki
3: Ho Ek Dai HIV Shat Kibu Mat Chi Ko Hawan Tedo Chau Go Kam Silai Kam Hanga Wedo Shibua Mangsi Sao Chau Shanga Hoba Lubu Kauta Kamthana Buadan Poda
4: Habung Yedibu Nagaland State AIDS Control Society Tanguga Kuta
0: FM Dragoban
5: 103 MHz
0: News, music and entertainment
5: FM Dragoban
0: FM 103 MHz
1: Dear listeners, this is Agashwani FM Dragoban presenting to you Women Time.

0: Dear listeners, itu Akashvani Kohima, FM Jogaban 103 MHz. Aji apni khan khas bachit hunibole babo, outreach broadcast program with Ms. Bisinne. Aro interviewer ase Meena Biswakarma. Aro itu piche apni khan hunibo, lata kata de maiki manu awas de git kaina thakya khan. By Lucy and Friends.
1: Itu Akashvani Kohima, itya amikan ahina se Nagaland Influencer Submit 2025 aro itya Akashvani Kohima satte juriya se step by step beauty in product opode Miss Vesini. Welcome ase amige.
2: Achcha, thik ase.
1: Kine ase?
2: Bali ase.
1: Achcha, to apni kinia start krishi itu product opode. Nohili vi apni kinia inspired huishe. Itu product start kuli apni to pore kuni bina
2: itu product to actually moi laga didi ra start kuri she tai research ja do 2 years back in ye tai research ja do ya hushe to libi itu tai ja do tai this year ra tai product to tai shuru she ta success kuna holiwi itu research ja do it's not easy na hoy aro do tai research ja do tai nijo kura la no hoy manu ge scientist khan ge luna kura la si to ta idu luna kura do tai manu han do ni idu han do misa mishila kura la saman na hoy to research ena manu ye india han manu beshi ge hudina ne kuri kun la si tai success hu she ne tai idu chawal do ile napai chawal do Manipur hili area pawo aro specially idu chawal paili wi hili de napa pishi bato pedi field de balasi to ta di pawo to ine tai du luina do tai bahare phatawa dili mumbai ne phatawo ta ta de lepte scientist ka this kuina kinya kinya kuina kure du do muwi man ta ki chani ki le mane tai research to tai jasi to tai pishi bato tai lo tai hudie tai lo de pishi bato chani
1: ja to idu amila didi ra start krishna tala nam khuidivina
2: tala nam do priya fuzi ase hoy
1: to kiman diru ishi do apni han itu product start kriya do
2: idu product start kriya do this year tai meri start krishe to bishi diru bi nai do product start kriya do hoy
1: to bhal raja aslo
2: hoy bhal raja ase to manu janya do eta doctor bala senior kwasi
1: okay so apni han product te eta saishule do bishi ase apni han product to idu product khan dek ba khu divina ki ki rakhi ase na
2: ta idea ta la first starting product to ta idu moisturizer or cleanser first start kresi bichi do aro style alag corona nai na janya ole eta tak to idu ta ta la first starting do itu kresi ta sha
1: to idu product chulai shule do kinya ase ta la result na lui thagya manu han bi kuithai wa apni han ye na to idu product la opor ala bhal ra detail ra khu divina man huni thaga listeners khan ye
2: acha thik ase itu product pure organic ase aro chemical free ase aro idu thermology se taste ko la si lab taste wa to idu product to chemical natalia la opor de idu phat phat action no na lowo time da lob to low do ni tala idu process to step by step kuna jasi to first starting day do mahan cleanser kuna asia moisturizer do cleanser wa do man first of face do lawo do lab chi do lob da laro do bubbles kuma do bubbles clean na olai ine bi kuida holi bubbles to idu do man na idu do edo bubbles pishi dalia do chemical karni asi do mahan do idu bubbles to free asi chemical free karni ini asi to idu use kura pichi do mahan idu moisturizer do idu use kura aro partially do morning aro night bot lai man action the power low it do
1: okay to result kiman days
2: ini maybe you la skin opor de si kumando 1 week de jani chai kumando 2 weeks pichi jani kumando ini 3 4 days la majority skin opor de ni jani chai du do ni jola opor de si du do
1: to itia itu product to khali apni hani chulas na ala khan bi se chuma
2: no itia chula do india de first mohani ase aro nagaland de first mohani ase do rice la do aro do easy na hoy do do man machine work kura do ta de la ta la bal do sub jai jai machine de hard ra mahan do khundi na man time le na kura la se do easy na hoy ni kura do
1: to itu banadam de iti apni ko anishna easy no hoy kos na to challenges kan bi da hiwa amni ha itu start kriya dam de ko anishna apni lab kan de dishi na scientist kan ore nya process thai shi to itu la pore challenges kan face kriya pore ku di na itu product banadam de na
2: idu product bona damne do mahan challenges to mod man do tai ni sha do kole na pare idu do holi moi la phap moi la sai ba ko kole do it's that like kinemi ko moi do kole na palo it's difficult for me to say idu do kole do holi idu mahan idu local product idu ne korea inya hua wala do easy na hoy kole do aro do page development idu india in development kwa do like pishi time kiba kinemi ko idu moi local na pare holi kinebi like কব দু মই দুত কল না পারো তাই না হলে দো কিলে মানে তাইরা দো বাহার মই ফাতে নি ইন্ডিয়া দে ফার্স্ট আসি আর নাগাল্যান্ড দে ফার্স্ট আসি তো ইনি মালা প্রোডাক্ট তো যাও না নাই নি ট্রাই করেছে কিলে মানে চাওল লাগা ব্রেড চাওল করা বনা দো বেশি ভালো সিনা যা আসি নাম দো হলিউ হোয়াইট রাইস পর তো ব্ল্যাক রাইস লাভালাই মহলা স্কিন গাড়ি বেশি ভালো আসে ইনি কো আসি
1: তো ইজি
2: নহয় ভাইটামিন তো ইতো হোয়াইট রাইস পর তো ব্ল্যাক রাইস তেলা প্রোটিন ভাইটামিন তো বেশি আছে ব্ল্যাক রাইস হোয়াইট বেশি আছে
1: তো এটা এটা চলি থাকি আছে যিনি এতিয়া ইনফ্লুয়েন্সার্স আপনি 2025 না তো ইয়ে আহি না আপনি আলা স্টেপ বাই স্টেপ বিউটি ইন না স্টল চলি আছে তো কোন হি বিষয় হে না কিনি আছে মুতাহান বে হে আছে মাইকি হান বে আছে না বিষয় হে আছে তো কোন হি বিষয় কিনি আছে আর কোন হে কো আছে এটা বিষয় ভাল আছে না
2: ইদো ইদো তো কব কলে এন্ড স্পেশালি আমা হানি বেশি আইসে ওয়ে মাইয়ানি বেশি আইসে কবলে মাইয়ানি মতার তো মেকআপ তো বেশি ইন্টারেস্ট আছে তো মাইয়ানি বেশি বলা তো আইসি আর তাহান কয় তো ভাল আছে আর নেক্সট টাইম আর ইনি এই তো খতম হয়েছিল তো আর পাওনা নাই নেও তো হয় পাবো আপনি হান ইনস্টা পেজে চালে তো দেওয়া তো কিনি হলে পারো স্টেপ বাই স্টেপ ইনস্টা পেজে তো লোকন ঘুরি তাতে তো পাবো বুঝলে
1: তো ডেলিভারি কন্টাক্ট করলে
2: পারিব পারিব
1: হেনি আপনি লগে বেশি জানকারি পাইছে আপনার প্রোডাক্ট অপরে এন্ড দেন হাউ আপনার সিস্টেম স্টার্ট করিস না ভাল আছে দিয়ে জানি বলে সো মহানা স্পেশালি লিসনার্স খান না উইমেন খান আছে তো আপনি নিয়ে আপনি মেসেজ কো দিও বলে মনে আছে তাহান ইয়ে সো মহানি রাহিন আছে
2: আচ্ছা ইদো মহান দো মহানলা বাল কানি বি কোয়া নহয় হলি কব কলে দো পিওর অর্গেনিক কি কি হলি খা লা হলি বি লাগা লা হলি বি কি কি হলি পিওর অর্গেনিক বাল আছে কেমিক্যাল ফ্রি বাল আছে কেমিক্যাল রাদো ওয়াই ফার্স্ট সেটিং দামে তো মহান কানি তো বাল হো খা লা হলি লাগা লা হলি পিছে আসি সি মহলা স্কিন হলি বি পিতর লা হলি সব তো আসি সি বিয়া হইছে দনি পারে তক তো পিওর অর্গেনিক লাগি চলাই বাল আছে তো মহলা তো পিওর অর্গেনিক আছে ল্যাব টেস্ট সে ট্রাই করনা আছে তো আপনি হান বি মহান দো ইদু মহান কানি কোয়া নলে আপনি হান কানি বেনিফিট হবলে কারণে আপনি আপনি পারিছিল ট্রাই করে চাবি ফর দ্য ফার্স্ট টাইম আর মান ইদু ডিসকাউন্ট প্রাইস দি আছে তো আজি লাস আছে তো আপনি আপনি ট্রাই করে চাবি সো নেক্সট টাইম আপনি বাল আছে লে দো ইনস্টা পেজ তাই না আপনি আপনি তাদের আবার লকিং করে না কিনি বলবি পারে হই তো
1: মুজিন লা কথা এন্ড নুকুরি আগে দে আর স্টেপ একবার হুদিব দে কিনিয়া চলাও লাগে না ক্লেন্সার একবার তো কই দিবি
2: আচ্ছা ইদু ক্লেন্সার দো মহান দো লাইক ফেস অফ অলপ দলাই দিয়ে পানি বিজাই না তো ক্লেন্সার তো আপনি লপর কি বেশি ডালিও কম দিয়ে আপনি লপরে আছে তো আপনি নিয়ে 2 মিনিট 3 মিনিট তো নিয়ে তখন ইনি অ্যাপ্লাই করার পিছিয়ে দিয়ে অলপ তাহান লা ফেস ইনি আপনি নি করে রাখিবি তো অলপ শুকি যাবো তো শুকিয়ার পিছিয়ে দিয়ে দলাইবি দলাই না তাও মশার পিছিয়ে দিয়ে মশ্চারাইজার লাগাবি আরও পারিছে বলে তো মর্নিং আর নাইট বট চলাই মহান আনসার দো ফাট রিজাল্ট জানি যাবো দাদি আছে
1: নইলে মহা মাইকান দো উই স্পেন্ড লটস অফ মানি দো প্রোডাক্ট ইটু কিনি ওলাই ইটু কিনি ওলাই না এন্ড দিস ডেজ কোয়া নিশনা কেমিক্যাল হামি বেশি থাকি যায় দো তো আই ফাইন্ড দ্যাট ইটা মই প্রোডাক্ট খান সাই দে ইটস ভেরি অর্গানিক একটা দেখি আছে আর আপনি লদে খুনি আর মানুহান লদে কিনিয়া দেখি আবি না ইটস গোইং টু বি ভেরি গুড চলা মানুহান কানিবি না আর সিন্স আপনি গে সাবি দ ওনার অলসো ড্রয়িং Okay, so any word of encouragement apni diuli munja se there are so many my can be she is na sitan they have their own skill come create their business create ki ki thagi chai so any word of encouragement apni mala printa ga listeners my can be ko diuli mun
2: আচ্ছা ঠিক আছে মই ইমান এক্সপেৰিয়েঞ্চ নহয় হলিবি লাইক মহান পাৰে তাক তো মহান নিজৰে কৰিব পাৰে মহান নিজৰে টেলেণ্ট থাকিয়া ৱালাৰে কৰে বা মানুহলা খালি ফোকাস না কই না মহানি পারে তক তো নিচুরা কুরুব নিচুরা পারিলে কুরুব মানুলা নহই না মান মামি কো পারে নি মামি কোরা পাইছ না মামি কোরে পারো ইদনি পারে তক তো মহানি চ লাগা অপর দি আইডিয়া দো মহান জানি ছিলেন জগি কুরি না কুরে বাল হই না উনি কল দে মুনাসে
1: তো থ্যাংক ইউ আমি লা টাইম হোমোই দিয়া নিন দে থ্যাংক ইউ সো মাচ

0: আশা আছে আজি লাগা খাস বাজিত শুনি কিনা সব অপরলাভ হয়েছে কই কিনা বিশ্বাস করে আছে মাইকী মানুহ আওয়াজ প্রোগ্রাম ইয়াদের পুরা শেষ করে আছে। থ্যাংক ইউ।
1: WFM

Dusra rasta hoile census point pra loikina NHA ke rasta. High school junction pra loikina census point e itia northbound to moderate ase aru southbound e light ase mane halka traffic ase. Dusra rasta hoile Billygraham road pra DBS nohile ba high school junction pra loikina T model road. Itia akrite NHA ke junction pra loikina census point both north aru south duita tibi halka traffic ase. এটো থাকিছে সময় 11 বাজি আদালাগা ট্রাফিক আপডেট শুনি থাকিবি সময় 12 বাজিতে আকৌ লৈ কিনে আহিব আপোনাৰ খান নিমিতে ট্রাফিক আপডেট আৰু এতিয়া আমি খান এটা ছোট ব্রেক লৈ কিনে হিন্দী ফিল্ম সং এছ এম এছ ৰিকুৱেষ্ট প্ৰগ্ৰামটো শুরু কৰি লোৱা হ'ব।

0: All right, listeners, you can still try to call us at the number that is 0370-224-3036. All right, so with that said, we'll continue with... Let's see who the caller is. Hello?
1: Hello?
2: Hello?
0: Hello?
1: Hello?
3: Hello?
2: Hello?
1: Hello?
0: Hello?
2: Hello?
0: Yes, hello?
3: Yes, hello?
2: Good evening, RJ.
0: Good evening. Who am I speaking to?
2: It's me. Kevin Lekometa.
0: Hello, Kevin. কালি প্রসঙ্গে কথা কইছে বলে থাকি মই তো আৰু কেনেকা আছে আপনি
2: ভালে আছে
0: আচ্ছা আৰু তাতে ৱেডাৰ কিনা আছে তো ৱেডাৰ কিনা আছে ৱেডাৰ আমি তাতে পানী গিয়ে
2: ৱেডাৰটো অলপ চান নাইতো না কমি ডিমাপুর আসার নাই তো আই একদম মানে যে বেশি হাত দেখতে আস
0: পেকিং করে পঠাই দিয়ে মুগে চলো
2: তো
0: বুঝো কথা কই
2: দিই আপনি বলে আমি একটা গানা শুনিব
0: চলো চলো ওই তো এ ওয়ান লাগা না লাগা
2: Too serious, too soon by
0: Garrett Gates, huh?
2: Garrett Gates.

হলে পারে একটা হেক্টরে গ্রিন বায়োমাস তিনবার চারবার নিচনা কাটিং করে দিয়ে পিছিয়ে একটা হেক্টরে 47 কুইন্টল ইমান তো হলে উলাব পারি আছে। হোয়াইট ক্লোভার এই তো হলে একটা পেরিনিয়াল মলচ একটা আছে আর গ্রিন ম্যানুয়াল ক্রপ এই আছে আর ইয়াতে নাইট্রোজেন ফিক্সিং ক্যাপাসিটি 200-400 কেজি একটা হেক্টর নিমিতে উলায় আর মহান হোয়াইট ক্লোভার এই হলে মাটি বন করবলে নিমিতে আর মাটি লুইনে পলাই যা এইটুর খাওলে নিমিতে মহান ক্লোভার হোয়াইট ক্লোভার এই লাগাবলে লাগে আর কি নিমিতে হলে হোয়াইট ক্লোভার এই লাগাই দিয়াবরা মাটি ভিতরে পানি খান হলে টানি কিনে রাখব পড়ে আছে আর হোয়াইট ক্লোভার হলে মহান যুন মাটি হলে লাগাই সকলে ভাল পড়া উলাই থাকে হোয়াইট ক্লোভার মহান লাগা এই হলে মৌ নলে হানি বি খান নিমিতে নেকটার এই দিয়ে আর ক্রস পলিনেশন দিবি মদত দিয়ে থাকে ক্লোভার হানি এই হলে হানি লাগা ভিতর হলে সবসে মিঠা বলা আছে আর হোয়াইট ক্লোভার লাগা ঘাস এই হলে পোকা খেতি নষ্ট না করিয়ালা পোকা বাম্বল বি আর বাটারফ্লাইস এই হান বি এট্রেক্ট করে কিনে আনব পড়ে আছে হোয়াইট ক্লোভার হলে গরু গাহরি খান বি খাও পড়ে আর মানুষ খান বি খাব পড়ে তার লাগা টেস্ট বি মিঠা আছে আর নিউট্রিশন হলে একদম বেশি থাকে আর অলপ জবান থাকে ফুল এই হলে মহান সালাদে বি মিলাই কিনে খাব পড়ে খালি ফুল নহিনে তার লাগা পাতা এই লুই কিনে মহান খাব পড়ে কিন্তু মানুষ খান হলে মহান পাতা এই হান খা হলে কাঁচাবার খাইছে হলে ডাইজেস্ট করবলে দিগদার হয় এই নিমিতে স্পিনেচ নিচনা পালাক লা পাতা নিচনা এই হান নিচনা বইল করে কিনে এই ফিছেহে খাওলে লাগে হোয়াইট ক্লোভার এই হলে গ্রিন মৌ এই বেশি থাকে আর নাইট্রোজেন ফিক্সিং ক্যাপাসিটি এই একদম উঁচা আছে গ্রিন ক্লোভার হলে আমি খান যুন জায়গাতে হলে মহান যুন মাটিতে হলে লাগাব পারিয়া তা আছে হোয়াইট ক্লোভার এই লাগাবরা মৌ খাঙ্গে নেকটার নহলে তার খানলা দানা দিলে পারে আর খালি তো নহিনে ক্রস পলিনেশন ইয়াতে করবলে মদত দিয়ে থাকে

0: Good evening, this is the traffic update at 5 p.m. If you're taking the route from Moncola to PHQ Junction, the status of traffic is heavy at northbound and it's light at southbound with the alternate route at Old Minister Seal to Jail Colony. From PHQ Junction to Major Junction, the status of traffic is light at northbound with the alternate route at Paramedical to the Model 2IG Road, and the status of traffic is heavy at southbound with the alternate route at Lady Miles Road. From TCP to Raza Point, the status of traffic is heavy at northbound with the alternate route at TCP to Raza Point, and it's light at southbound with the alternate route at Box Cutting to NHK to Census Point, from Pool Party to Kuchise Ground to Raza Point. From Raza Point to Census Point, the status of traffic is heavy both at north and southbound. The alternate route you can take is Census Point to NHK. From High School Junction to Census Point, the status of traffic is light at northbound with the alternate route at Billy Graham Road to DBS, and the status of traffic is heavy at southbound with the alternate route at High School Junction to D-Model Road. From NHK Junction to Census Point, the status of traffic is light both at north and southbound. The alternate route you can take is TCP to Russell Point. That's the traffic update. Stay tuned for our Green Guardians.
1: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাটু বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে ইটু খাটু গাও নিমিতে ভাল নাই। কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়। কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে। রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাটু ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি, নারিয়াল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ফ্রাই করিয়া সময় তেল লাগা বেশি প্রপার্টিজ খান বদলি হয়ে যায় আর একে তেল তো বার বার চলাইলে টোটাল পলার কম্পাউন্ডস টিপিসি টু বানাই যায়। ইটু কম্পাউন্ডস খান তো কাও কারণে বিয়া আছে আর ইটু পারা কিসিম বিমারী উলাই দে, যন্তু খান আছে হাইপারটেনশন, এথিরোস্ক্লেরোসিস, অ্যালজাইমার্স ডিসিজ আর লিভার বিমারী। কনজিউমার্স খান লাগা হেলথ তো বাঁচাই কিনে রাখব কারণে FSSAI পারা টিপিসি লাগা লিমিট তো 25% রাখি কিনা আছে আর ইটু লিমিট উপরতে ভেজিটেবল অয়েল তো না চলাব লাগে। আপুনি লাগা হেলথ তো বাঁচাই কিনে রাখবলে ইটু কদম খান লবি। ফ্রাই করবলে ভেজিটেবল অয়েল হি চলাবি, পারিয়াটা কুকিং অয়েল তো একবার হি চলাবি, খা লওয়া ফ্রাই করি কেনা বাচিয়া তেল তো ফিল্টার করি কেনা খালি একবার হি চলাবি, বাচি কেনা থাকা তেল তো দুই দিন ভিতরতে চলাই লবি। সবজি তো কমতি টেম্পারেচারতে ফ্রাই করিবি, তেল গরম করিয়া সময়তে তেল পারা ধুঙা উলাব না দিব লাগে। ফ্রাই করিয়া সময়তে খা লওয়া টুকরা খান তো কালা নোহা আগেতে বারবার উলাই থাকিবি। ফ্রাই করিবলে কারণে ফ্রাইয়ার নহলিবি স্টেইনলেস স্টিল বর্তন হি চলাবি, টেস্ট আর গুণ বিয়া না ওলাব কারণে লোহা লাগা কারাই খানি চলাবি। ইটু জানকারি দি আছে স্টেট ফুড সেফটি অথরিটি, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
0: Good evening, listeners. This evening we are presenting to you Green Guardians episode 47, Into the World of Wildlife Veterinary. Green Guardian is your essential guide to a greener tomorrow. It raises awareness and it provides comprehensive education to empower the community to protect Nagaland's natural environment. It is our weekly dose of nature, nurture, and power for conservation. Wildlife veterinarians are not your typical animal doctors. Their patients are creatures of the wild, and their work often takes them deep into forest, across grasslands, and even into conflict zones between humans and wildlife. On today's Green Guardians, we explore the vital role of veterinarians play in wildlife conservation, protection, and health management.

0: and its most rugged landscapes, working tirelessly when nature remains raw and untamed. They work deep inside forests, in rescue centers, national parks, zoos, and research stations. The patients cannot speak, yet the survival depends on skilled hands, scientific knowledge, and compassion.
1: Veterinary science, ke asikuli to specialized field ekta ase. Kitia mohan wildlife, specifically wildlife lo deal kuribo. Kiniga taikhan ki sabu, kiniga taikhan ki treatment kuribo, noile be management kuribo. To itu laga particularly itu specialized field ekta ase wildlife medicine. Idia iku iniga hotai bi na pai, hole be bishi bar pai thake wildlife kitia ba zoo di suppose taikhan doctor khan na thakadam bi bimar ase kuli to that bi help korbo pare aro kitaba to elephants khan logging chula khan malik khan brabe aigena bimar thakadam di kobo moi jungul di jabo treatment koribo no hele bi kitaba hati mohan common term ma pagla hoi jai idu khan dibi moi jabo aro tranquilize kori thakibo aro taihan ki thuribo inika kam du kori ase mo forest guards forest officials personal khan do তখন পেট্রোলিং করে থাকে কেতিয়াবা তখন অবজার্ভ করব নহলে বস্তি দিয়ে থাকা খান এই ওয়াইল্ড লাইফ থাকা জায়গা দিয়ে কেতিয়াবা বহুত বেশি মরে নহলে বি বিমার নিচিনা দেখে তো এনেকা টাইম দিয়ে রিপোর্ট বি কেতিয়াবা আই থাকে এই টাইম দিয়ে মোখান তাদি যাই কিনা রিপোর্ট কেতিয়া আহব তাদি যাই কিনা সাবলে কোশিস করে ডোমেস্টিক অ্যানিমেলস খান ঘরে পালিয়া খান লাগা তো রিসার্চ বেশি করেছে তো এতিয়াবি করে আছে মেডিসিনস খান ডিজিজ খান তো হতাই মই খান তাইখান একিলো থাকা পরা মই খান এইটু হতাই কন্টেক্ট করবো পারে আর হতাই চাব পারে কেনেকা আছে ফর এক্সাম্পল নহলে বি খুন ওলাই কিনা স্টাডি করব নহলে বি স্কিন লাগা বিমার কোনোবা আছে এইটু ওলাই কিনা চাব পারে হলে বি ওয়াইল্ড লাইফ টি তো মই খান কন্টেক্ট তো হতাই নাথাকি তো আর তাইখান কি থরি বলি তো আর উপায় নাই কোশ্চেনই নাই তো এইটু পুরা ওয়াইল্ড লাইফ লাগা মেডিসিন তো বেশি ক্লিনিক্যাল মেডিসিন লগত ডোমেস্টিক অ্যানিমেলস খান এই বেশি ফারাক হয় আর দুঃখ বি বেশি দুঃখ হয় এই লাগাতে রিসার্চ তো এতিয়াই চলি আছে হলিবি ডোমেস্টিক অ্যানিমেলস খান রিসার্চ করার নিচি ওয়াইল্ড লাইফ তো ইমান কিবা তো অ্যাডভান্স তো নয় এটা ইন্ডিয়াতে ওয়াইল্ড লাইফ ভেটেনারি মেডিসিন তো বেশি পচা নিচি আছে গ্রোথ তো ইমান নাই আর ওয়াইল্ড লাইফ তো ডিল করা ডক্টর্স খান বি ইমান নাই আমার খান এনেই কাউন্ট করবো পারে ইন্ডিয়াতে তো এতিয়া তো রিসার্চার্স খান তো আস্তে আস্তে করে আছে মানুষ খান বি করে আছে মহান বি তাইখান লাগা ডিফারেন্ট মহান আলাগ আলাগ টাইম দি যা টাইম দিয়ে এই অবজার্ভ করব এনালাইজ করব রেকর্ড করব ডিসকাশন করব তো এতিয়া তো হয়ে আছে বলিবি তুষার খান নিচি ইমান এডভান্স তো নাই ওয়াইল্ড লাইফ তো
0: ওয়াইল্ড লাইফ ভেটেরিনারিয়ান্স প্লে এ মেজর রোল ইন ডিজিজ সার্ভেলেন্স and health monitoring. Monitoring animal health is essential because diseases can spread rapidly, not only among wildlife, but also to livestock and humans.
1: Wildlife can be their manu nishina living being ase, to ta khan bi nijor disease khan na thake. Common to bishi bak ta khan injury thak laga thake. Kitiya ba ta khan khuri lagise, noli bi chakra kuram de. খাও খান হয়ে থাকে আর নইলে তো এলিফেন্টস খান দিয়ে তো অ্যাপসেস এটু কয় অ্যাপসেস মিনস এই পাস খান থাকা তো ফুলি কিনা এই খান বেশি থাকে কেতিয়াবা তো এই ভাইরাস পরা কজ করা ডিজিজ খান আর একটা ডিজিজ আছে মোখান জোনোটিক ডিজিজ কয় এই ডিজিজ খান তো মানুষ পরা জানোয়ারকে লাগিব জানোয়ার পরা মানুষকে লাগিব তো টু ওয়েজ থাকা এই ডিজিজ বি কোনোবা তো আছে এক্সাম্পল টিউবারকুলোসিস দেন রেবিজ বি থাকে আর এটা এলিফেন্ট লাগা একটা বেশি খাতারনাক বিমার একটা তো EEHPV কয় এলিফেন্ট ইপিথেলিও ট্রপিক হার্পিস ভাইরাস তো এইটো লো তো বেশিরভাগ বাচ্চা খান কি ফট ধরে থাকে তাইখান ইমিউনিটি ভাল পরা ঘাউ লাগা তাক ঠিক নোহা কি ডিজিজ তো এই লাগা ভাইরাস তো এনে বি তাইখান লাগা ঘাউ দি থাকে বলি বি অলপ স্ট্রেস করে নইলে বি তাইখান ফর এক্সাম্পল মোখান কনফ্লিক্ট থাকে আর কেতিয়াবা अचानक इन्भाइरोमेन्ट बि स्ट्रेस थाके गरम बेसी नहुले बि

0: কিবা দুখ পায় এই টাইম বিষটো লগা ভাইরাস পড়া তাইখান কি এই ফট বিমার হয়ে থাকে।
1: এভরি ইয়ার কাউন্টলেস ওয়াইল্ড অ্যানিমালস সাফার ইঞ্জুরিজ ফ্রম রড অ্যাক্সিডেন্টস পোচিং ট্র্যাপস ইলেকট্রোকিউশন হ্যাবিটাট ডিস্ট্রাকশন অ্যান্ড কনফ্লিক্টস উইথ হিউম্যানস। Wildlife veterinarians are often the first responders.
0: Wildlife can do pretty unpredictable ase aro domesticate pin hoy etu bra idu dekhi se koli to ama khan either forest officials nearest iniga contact kori kina because wildlife ase ta khan first janibo lage ta ta khan la jurisdiction ase etu etu beshi de ta khan bra moi khan veterinary professionals khan ki kubu এই বেশিতে মোখান কি লোড কোঅর্ডিনেট করে না যায় না সাব লাগে হলে বি এই আগে দে পাবলিক খান অওয়ার করব লাগে তো তাই খান কি ইনজার করে না আছে আপনি খান নিজের ট্রিট করবলে ইমান কোশিস নকরবে তাই খান তো কেতিয়া কি হব এই প্রিডিক্ট করব না হলে বি আপনি খান বড় অবজার্ভ করে কিনা এই এরিয়া তো মানুষ খান বিড়াব না দিবি আর স্যানিটাইজ করে কিনা দু চাই থাকিলে এই এইটা বেশি হেল্প করব ইভেন ক্যাপটিভ ব্রিডিং এই জু দি রাখা নইলে রিহেবিলিটেশন সেন্টার্স খান দিয়ে রাখা খান মো খান ওয়াইল্ড অ্যানিমালস আছে টেম করু বলে বাচ্চা ছোটোপরা টেম করি না আহলে তো এই একটা কথা হলে বি তাই খান এনে আনি কিনা ডর খান আনি কিনা রাখা নইলে এনে করলে তো ডোমেস্টিক ঘর দিয়ে পালা খান ওটাই কন্টেক্ট থাকা নিচি নয় এইটা মো খান কি করে তাই খান বিহেভিয়ার উত্তাই যাব মর্নিং দিয়ে হলিবি দিন দিয়ে হলিবি সাম দিয়ে হলিবি তাইখান বিহেভিয়ার চাব তাইখান দানা দিয়াতো খায় না খায় আর তাইখান বিড়াতো কিনিকা বিড়া আছে তো এই বেসিক্যালি মোখান ওয়াইল্ড লাইফ মেডিসিন হইলিবি ভেটেনারি মেডিসিন হইলিবি সাইকোলজি বেশি ভাল করে জানি লাগে মোখান সাইকোলজিস্ট ভাল হব লাগে একটা ক্লিনিশিয়ান ভাল হব কারণে ওয়ান ইয়ার নিচিনা এই ডিপার্টমেন্ট বা তাতে পোস্টিং দিয়েছে এই টাইম দিয়ে রঙাপার জুলজিক্যাল পার্ক এই খান স্ট্রাগল করা টাইম ইন দ্য সেন্স মোখান ভেটেনারি প্রফেশনাল খান ওয়াইল্ড লাইফ মেডিসিন মানুষ খান থাকানে তো এইটা মই অপরচুনিটি পাইছে তো এক্সপিরিয়েন্স বেশি ভাল মই কারণে বি আর আরও এই টাইম দিয়ে জু পড়াবি একজন জুনিয়র একটা তাতে এমপ্লয় করে না এই টাইম দিয়ে ঠিক আই যাইছে মো এই সেম টাইম মোখান কিবা হয়েছে বি অ্যাডভান্টেজ এই কি হয়েছে বলে মই অলপ ব্যাকগ্রাউন্ড ওয়াইল্ড লাইফ মেডিসিন অলপ ব্যাকগ্রাউন্ড থাকা পড়া মই কি হেল্প করব পারে এক্সপিরিয়েন্স সাল এক্সপিরিয়েন্স থাকা এই নলেজ তো চলাই কিনা কিবা হয়েছে আর একটা ভাল এক্সপিরিয়েন্স তো জানোয়ার খান ভ্যারাইটি বেশি বেশি আছে তোপরা মই এখান লার্ন করব পারে আর হতাই তো এক্সপিরিয়েন্স আলাগ থাকে কেতিয়াবা এইটা বিহেভিয়ার আলাগ হব একটা টাইগার বিহেভিয়ারটো দুসরা দিন অলপ আলাগ হব নইলে বি মঙ্কি খান জ্যাকল খান আর মই থাকা টাইম দিয়ে ভাল একটা তো একটু খারিয়াল কই না একটা ইন্ডিয়ান খারিয়াল এই ক্রোকোটাইল নিচিনা থাকা বলে এই খান বি আনিছে সো মই খান বি একটু এক্সপিরিয়েন্স হওয়া নাই তো এক সাল দিয়ে এই অহা তো উই হ্যাড ভেরি গুড এক্সপিরিয়েন্স ডিলিং উইথ দ্যাট আমাখান বি লার্ন করেছে বেশি একটা এনক্লোজার বা ডিয়ার খান সাম্পার খান ট্রান্সফার করা ট্রান্সলোকেশন ট্রিটমেন্ট করা ট্রাঙ্গুলাইজ করে কিনা তো এই খান বেশি উই হ্যাড লট অফ লার্নিং প্রসেস এভরি ডে ওয়াজ আ মেমোরেবল ডে।
1: ওয়ার্কিং ইন ওয়াইল্ড লাইফ মেডিসিন ইজ ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি ডিমান্ডিং ভেটেরিনারিয়ানস অফটেন ট্রাভেল থ্রু রিমোট ফরেস্ট ডিফিকাল্ট টেরেইনস অ্যান্ড এক্সট্রিম ওয়েদার কন্ডিশনস Despite the challenges, these professionals continue their work with remarkable dedication.
0: Wildlife tai khan lo deal korli to domesticated noy mohan hotai pali thagala noy to tai khan ki deal korli kiniga thuribo kutta ekta bilikta thuribo le to mohan ini mati kina thuri janragan do itu wildlife to mati le hai bolin hoy mohan ki kamribo noile be katibo noile be কিবা একটা ইনজোর করব বলে খুঁজিস করে তুই তো পুরা হ্যান্ডলিং মোখান কারণে একটা আর বিমার বলে ট্রিটমেন্ট কিনিয়া দিব আর ওয়াইল্ড এক্সাম্পল ইনি

0: উনিটা গাছা বিলাক ইয়াতে আপনার খালা কলস আহিয়া শুরু হয়ে যাইছে, তো শুরু করে দিয়ে আছে লাইভ ফোন ইন প্রোগ্রাম। হ্যালো,
1: হ্যালো আরজু ম্যাম।
0: জি,
1: মই ধনঞ্জয় কৈ আছে।
0: ধনঞ্জয় কত প্রকো আছে?
1: সারুপথার আসাম পড়া।
0: সারুপথার, বেশি দিন হয়েছে আপনার লাগা মেসেজ বি না পাওয়া হয়ে যাইছে, আজি আপনার লাগা আওয়াজ শুনি কিনা বেশি ভাল লাগি আছে। জি, ইতুপুরা আপনার লাগা আওয়াজ শুনি কিনা বেশি ভাল লাগি আছে। কবি কি কোনটো গীত শুনিবলে মন হয়ে কিনা কল করেছে? ওকে, হামারি আধুরি কাহানিতে কোনটো গীত শুনিবলে মন আছে? ওকে, মই কই দিয়া আছে, হামারি আধুরি কাহানিতে মই দুইটা গানাহে আছে, টাইটেল সং আছে আর হাম নাভা আছে, পাপন লাগা আওয়াজে কোনটো গীত শুনিব? ঠিক আছে, তো আজি ফার্স্ট টাইম কল করে আছে আর আপনার কোনোবাকে ডেডিকেট করব মন থাকিব, কোনোবা আছে নাকি?
1: ভাইকন মুন্ডা,
0: ওকে,
1: দুর্গেশ নাগনপুরি, সুনিতা বসুমতারী, দেবশ্রী হাজরিকা,
0: ওকে, ঠিক আছে ধনঞ্জয়, প্রোগ্রাম লতে জুড়ি থাকিবি সদায় দিন, আর আজি কল করা কারণে বেশি খুশি পাই আছে। থ্যাংক ইউ ফর কলিং, আপনার গীত শুনি কিনা আপনার এনজয় করে থাকিবি।
1: বাই ম্যাম।
0: বাই। শুনি থাকা সববিলাক প্রোগ্রাম সবসে পইলাতে আমি খান লতে কল করেছে সারুপাথের আসামপ্রা ধনঞ্জয়, আর তারপর পছন্দ করেছে হামারি আধুরি কাহানি ফিল্ম কি গীত গাই আছে পাপন, আর তারপর শুনি থাকা সববিলাক আর তার লাগা এফ এম ট্রাক পেলা কিছুমান সাথী আর সাথী বিলাকে ডেডিকেট করে দিয়ে কিনা আছে, কিন্তু একসাথ শুনি কিনা এনজয় করা হবো।

0: হেল্ল'
1: হেল্ল'
0: কবি, কোন কৈ আছে?
1: গুড ইভিনিং,
0: গুড ইভিনিং,
1: কেনেকা আছে?
0: বেশ ভাল কবি, কেনেকা আছে?
1: মই তো ভাল আছে একদম।
0: ওকে,
1: আপনি কথা কথা কইছে তো বেশি খুশি পাইছি।
0: কবি, আপনার লাগা নাম?
1: ও, মই তো ভাগন মুন্ডা কইছে না।
0: ওকে, ঠিক আছে কবি, কোনটো গীত শুনি বলে মন আছে আজি?
1: হাম হো গে আপকে।
0: হ্যাঁ,
1: হাম হো গে আপকে,
0: হাম হো গই আপকে, মান শোর নাই দে মই নাই।
1: ইয়া তো আগে তো শুনিছে আর পুরা গান।
0: হাম হো গই নাই তো। ওকে, নাই তো। কবি,
1: চন্দ্রমুখী হব নাকি? চন্দ্রমুখী,
0: চন্দ্রমুখী, চন্দ্রমুখী বি নাই। যদি মোখান, যদি মোখান ইয়াতে পৰা বাজা নাই কইলে মানে নাই, এইটো কাৰণে না বাজাই না, না থাকা লাটো না মাঙিবি।
1: কিছুমান গানা মানে গানা কিছুমান আনিবলৈ আছিলে তো, জেকব স্যারে, সেমজন স্যারে বি কৈছে সেইটো কাৰণে।
0: নাই, আজি কৈছে কালি আহি যাব, এনেকা নহয় না, হপ্তা টিবি নাহিব পাৰে।
1: নাই, এতিয়াতো হৈছে, এতিয়া কমচে কম
0: 15 days, 15 days.
1: সব গানা শুনি থাকিছে ম্যাম, মুঝে কুছ কেহনা হ্যায়। ওই দিন মানে 2-3 দিন আগে এসএমএস রিকোয়েস্টে জেকব স্যার প্লে করেছে।
0: মুঝে কুছ কেহনা হ্যায় নাই তো, থাকিলে তো মুই বাঁচাই দিব না।
1: এখন এখন কোনটো বজাবি? আরে সদায় শুনি থাকা গান শুনিবার মনে যায় না। হামরাজ স্যার পর বজাবি একটা, হামরাজ, হামরাজ, হামরাজ,
0: হামরাজ, হামরাজ। তে কোনটো গীত শুনি বলে মন আছে?
1: দিল নে কর লিয়া
0: উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক আওয়াজ দে না। কোনোবাকে ডেডিকেট করবলে মন আছে?
1: ডেডিকেট আছে,
0: জলদি পর কই দিবি।
1: অমল বসুমতারী, বিমল বসুমতারী, অঞ্জলি বসুমতারী, সুনিতা বসুমতারী, আর আজি ফার্স্ট ক্লাস থাকিছে ধনঞ্জয়, তাকে পে ডেডিকেট থাকি পারো, সব শুনে থাকা রেগুলার লিসনার।
0: ওকে, ঠিক আছে,
1: আজকে চন্দন স্যার আর জেকব স্যার আর বেরোনিকা ম্যাম আর আপনি কে ডেডিকেট
0: থাকি। ওকে, ঠিক আছে, শুনিবি আর এনজয় করিবি, মাই ভাইকন মুন্ডা।
1: ওকে, থ্যাংক ইউ।
0: ওকে, থ্যাংক ইউ ফর কলিং। শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি এবার দুসরা গীত দিয়ে আছে উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক লগা ওয়াস্টে ফিল্ম হামরাজ। আর এই গীতটি পছন্দ করেছে ভাইকন মুন্ডা। আর তারপর FM ট্রাগপাল্লা কিছু সাথীবিল ডেডিকেট করে কিনে আছে, আর সাথে কিছু RGS খান। তো শুনব হামরাজ ফিল্ম কি গীত।

0: 거.
1: 기스님.
0: 비자 비자 레티저 선호 타키시나.
1: 디자.
0: 비자.
1: 디 디자빠 스니기.
0: 아 비자.
1: 디자프나 디 디자.
0: 어 비자.
1: 가나라 남코비도.
0: 피자 빌리 에바 간 타키시토.
1: 어 이두 타이틀 송 아스도 팀 라가 남코비.
0: 어 이때 피자 빌리 간 네타 타키시 이두 간테 타키시 야케 보자 디요.
1: 나이 팀 라가 남토 코비.
0: 어 이때 피자 필름으로 타키시 다 간토.
1: 피자 투 나이 네키.
0: 어 피자 투 나이.
1: 나이 데 피자 가나라 타이틀 헤 코이 아세 도 아프나
0: 마할 코하나 피아르
1: 카호나 피아르
0: 타키세 코하나 피아르
1: 카호나 피아르 카호나 피아르 헤 콘투 기투 후니 보 카호나 피아르 헤 데
0: 에토 에토 후나 니보 에팔 카 지나 타키스나
1: 라키 알리라 바스테나
0: 하이 하이
1: 오케 ঠিক আছে কোন বাকে ডেডিকেট করব
0: হয় আমার আছে অমল বসুমতারী ফাইকন মুন্ডা রমেশ প্রজাপতি রুখুবিলা মিঠা রমেশ পাত্র রাকেশ অঞ্জলি বসুমতারী সুনীতা বসুমতারী আর অনশুলা বসুমতারী আর লগত আপনাকে ডিলিকেট করেছো
1: ঠিক আছে বিমল নেক্সট টাইম যেতিয়া আপনার কল করব ফিল্ম লাগা নাম ঠিকঠাক জানিবি আর গানালা বলবি ঠিকঠাক কই দিবি তিতা আমি খান টাইম ওয়েস্ট না করব কিলে মানে সব মানুবি কল ঘুরু বলে মন হই যায় না তো সব কি বি চান্স দি বলে মন থাকে তো ঠিকঠাক জানি কি না কল করিবি ঠিক আছে ওকে থ্যাংক ইউ ফর কলিং
0: থ্যাংক ইউ ম্যাম
1: ওয়েলকাম অনিরাগা সববিলাক প্রোগ্রাম টে এবার দুসরা গীত দিয়ে আছে কাহোনা পিয়ার হে ফিল্ম কি গীত গাইছে লাকি আলি আর এই গীত পছন্দ করেছে বিমল বসুমতারী আর তারপরা এফ এম ট্রাক পেনলা কিছুমান সাথী বিলাকে ডেডিকেট করে কিনা আছে তো শুনিব কাহোনা পিয়ার হে ফিল্ম কি গীত গাইছে লাকি আলী

0: Hello.
1: Hello, ma'am.
0: Gee, good evening.
1: Oh, good evening. My cardom jona today. Thank you.
0: Cardom. Kobi apna laga bal naam?
1: Achcha. My Balibathar Bokoyan district pura koi sura shikari rong pare.
0: Okay, shikari kobi kini ka se?
1: My thik ha se de. Kedin ta ekam burkho pura ekam kam kori ba nore. Kedin ta ekam ghar thaki thaki ekam gan hona hai. My to etu kam hai tia.
0: Mm-hmm. কবি কি গানা শুনিবলৈ মন আছে?
1: গানটো কিবা আছে নেকি? সিন্দুৰ হ'ব নেকি?
0: সিন্দুৰ থাকিব পাৰে
1: হয় নেকি? সেইটো গান বজালে গম মই
0: চালো চালো দূৰ কাহি মহামাৰ আজিজ আৰু কবিতা লাভ আছে না?
1: আচ্ছা ঠিক আছে, মই বন্ধু কেইটা আছে যোগেন্দ্ৰ ৰংপি,
0: হা
1: ইংকি,
0: হা
1: ডাকবাম হাংসে, মাই ভাই রীতা রং হাংসি, মই লোরা হারসিং রংফা।

হনে থাকা সব বেলা কবি হা কবি না ফিল্ম কি গীত লগতেহে আজি রাতি কারণে লাইভ ফোন ইন প্রোগ্রাম ইয়াত প্রসেস করে দিয়ে আছে। আজি রাতি যিমান জন বি প্রোগ্রামটি আহি কিনা সামিল হয়েছে আপনার খান সব উপরে খুশি জানাই দিয়ে আছে। আর যিমান জন বি কল লাগাই কিনা লাইন লাগি আনায় মন দুঃখী নবি আর বি এস এম এস রিকুয়েস্ট বি আহি বলে আছে আর লাইভ ফোন ইন প্রোগ্রাম বি আকো থাকি বলে আছে। আপনার খান লা নাম্বার না লাগিয়া তাক কল করে থাকিবি আর এস এম এস করে থাকিবি কই কিনা আপনার খান সবকে মাং করে দিয়েছে। শুনে থাকা সব বিলাক এটার অল্প সময় 7:10 হলে নাগামিষ্ট খবর দিয়া শুনব।

0: 60 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूँ।
1: নতুন বিজেপি সরকার লাগা সুয়ারিং ইন সেরেমনিটি হইলে কালি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কলকাতাতে রাখিব। নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিফিউ রিওবি কলকাতাতে আছে সেরেমনিতে ভাগ লবলে। আর ডিমাপুর মিউনিসিপাল কাউন্সিল পড়া সব মংস লাগা ভেন্ডার্স খানকে তাই লাগা জুরিডিকশন দে থাকা খানকে স্ট্রিক্ট পড়া হাইজিন স্ট্যান্ডার্ড চলাবলে ডাইরেক্ট করে দিছে। আর খালি অথরাইজ মার্কেট জায়গাতে করবলে কইছে। একটা নোটিফিকেশন দে কাউন্সিল পড়া কইছে কি বেশি মংস ভেন্ডার্স খান তো আনহাইজেনিক পড়া চলা থাকা পাইছে, তাতে মংস বিক্রি করা আর আলাগ সামান তো রাস্তা ওসরতে ফুটপাথ আর আনঅথরাইজ জায়গাতে বিক্রি করা তো রুখা আছে। কাউন্সিল তো খবরদার তো দিছে কি স্ট্রিক্ট একশন তো লবলে, তাতে ইভিকশন বি থাকিব যখন মিউনিসিপাল আর পাবলিক হেলথ লস কে নামানিব। খবর শেষতে দুবারা হেডলাইন্স। আকাশবাণী পড়া 90 সাল ব্রডকাস্টিং সেলিব্রেট করে কিনে মারাথন তো জোরকার করেছে। নাগাল্যান্ড টু ওয়ার্ল্ড রেড ক্রস ডে টু মানিছে গভর্নর নান্দ কিশোর যাদব। চিফ মিনিষ্টার রিও পড়া হিউম্যানিটেরিয়ান কাম করা খান লাগা সেবা অপর বাধাই দিছে। আর ওয়েস্ট বেঙ্গলতে শুভেন্দু আধিকারীকে বিজেপি লেজিসলেটিভ পার্টি লাগা লিডারতে চিনি লৈছে। ইটু লই না আজি রাতে লাগা নাগামিজ খবর ইমানতে শেষ হব। শুনি থাকিবি কালি পুজোর 7:25 মিনিটে নাগামিজ খবর আনি দিব।